আকাশবাণী বিলোনিয়া শুভ সকাল, নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আজ বৃহস্পতিবার, ছয় আশ্বিন 1433 বঙ্গাব্দ এবং 24 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও করে থাকার সময় সকাল 6:04 হয়ে 38 সেকেন্ড।

0: আকাশবাণী মিলনিয়া অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী থেকে পাঠ।
1: আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, আমিকে ভালোরূপে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই, হাত পা রক্ত মাংস ইত্যাদির কোনটা আমি। যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমিত্ব বলে কিছু পাই নে, শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা আমি। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি, আর পাকা আমি হচ্ছে আমি তাঁর দাস, আমি তাঁর সন্তান, আর আমি সেই নিত্যমুক্ত জ্ঞানস্বরূপ। জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, এসব তিনি আছেন বলে আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এককে মুছে ফেললে শূন্যের কোনো মূল্য থাকে না। একজন জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান, সাকার ও নিরাকার কিরূপ জানো? যেমন জল আর বরফ, যখন জল জমাট বেঁধে থাকে তখন সাকার, আর যখন গলে জল হয় তখনই নিরাকার। পূর্ণ ও অংশ, যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ, অবতার ভক্তের জন্য জ্ঞানীর জন্য নয়। ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তাঁর প্রেমে মগ্ন হও। গীতা পড়লে যা হয় আর দশবার গীতা শব্দ উচ্চারণ করলে তাই বুঝায়, যেমন গীতা গীতা গী। সব ত্যাগ করে ভগবানের পাদপদ্মে আশ্রয় করো। সংসার কেমন? যেমন আমরা শ্বাসের সঙ্গে খোঁজ নেই, কেবল আটি আর চামড়া, খেলে হয় অম্লসুল। সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনি ঠিক বীর সাধক। বীর পুরুষ যেমন মাথায় বোঝা নিয়ে আবার অন্য দিকে তাকাতে পারে, বীর সাধক তেমনি এ সংসারের বোঝা ঘাড়ে করে ভগবানের দিকে চেয়ে থাকে। নির্লিপ্তভাবে সংসার করা কি রকম জানো? পাকাল মাছের মতন। পাকাল মাছ যেমন পাঁকের মধ্যে থাকে কিন্তু তার গায়ে প্যাঁক লাগে না, জলে নৌকা থাকুক ক্ষতি নাই কিন্তু নৌকায় যেন জল না থাকে, তেমনি সাধক সংসারে থাকুক ক্ষতি নাই কিন্তু সাধকের ভিতর যেন সংসার না থাকে। যার ভগবানে ভক্তি লাভ হয়েছে তার কিরূপ ভাব জানো? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, এই রকম ভাব। ডাকার মতো ডাকা হলে ভগবান দেখা না দিয়ে থাকতে পারবেন না। বিবেক বৈরাগ্যের সহিত বই না পড়লে পুস্তক পাঠে দাম্ভিকতা অহংকার বেড়ে যায় মাত্র। যার তৃষ্ণা পায় সে কি তখন গঙ্গার জল ঘোলা বলে একটি পুকুর কেটে জল পান করতে যায়? তেমনি যার ধর্মতৃষ্ণা হয়নি সে এ ধর্ম ঠিক নয় ও ধর্ম ঠিক নয় এরূপ বলে গোলমাল।

শুনলেন ভক্তিগীতি সুরাঞ্জল অনুষ্ঠানে। নিবেদন করলেন সমর কুমার মণ্ডল। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন হায়ুংনি খরাং, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান।

ফুঙ্কাহাম আকাশবাণী আগরতলা খাই থাকাই জত লকরং ফাইং ফুঙ্কসং হামজামাইফ্রে সেঙ্গো তিন হাইনু খরং পান্ডা তিন সংরং সাল তালু মাইতাল সালনৈ সাল জিব্রেরা থামজিবা তৈপ্রে বিশি সেপ্টেম্বর তাল সাল নৈশিব্রে সাল নৈশাই নৈশিদক ইংরাজি বিশি মিটার নেরা থামচিদক ফুটাব্রে একবার সাশাই নেরা দকচিচকু কিল হাচ্চ তাই সারাশ পয়েন্টক মেগা হাচ্চ ও পান্ডা আওয়েঙ্গি টঙ্গ ফারিগেসং সালব্রমে হাইন তাক তিনি বাহাইন ককহাম কিফিল নাইলেন হজরত মোহাম্মদ সৈলামানি ককরগ্ন জন খালায়ন বরক হামিয়ারক খরকসা বরকন ফানো কাহাম বরক হই ওয়ানসগিয়া যত বরকন বহাইমাং নই ওয়ানসগো নিনি ইয়াফারমা বাংয়া হই মূসা লাসিনা কক্রে তামনি হিনকে ইয়াফারনা বাকি এবার বৈন রথানিও খামরে মাসাই বাংয়ে ইয়াফারমা ফানো বেলাই হামকগো রংসাগ রিকচাগ রগ্ন খে শিকক মাংখগ্রক খগৈ নাইমানো ফিয়াবা ছয় সিমুং নলে খগৈ নাইমানাই খরকসানি ফানো ফানক্রে রংগনাংরি গনাং ভরক রগ্নি গুলগখে নাসলেমা এবা খামরেনাই ভরক রগসে বাংনাই ফিয়াবা ছয় সিমুং একবা ছয় সিক্রিং অমহাই বরক রগনি খে কিসিং হালকসে বাংকুগো আশুক জরা খনালকিয়া ককাহাম হাইন খরং তাব খনালাইন জিঙ্গা থাকতেই কাইমানার গে কক কিসা জিঙ্গা থাকতেই কাইনকে তাল থাম তাল ব্রে অমহাই ক্রান বয়ার খক তাই কাহামকে সাতুং নাংসকাং অমহাই থাইনাইন কাইনা নাংনাই তাই

0: 하기사 고섬나이 하카 함나이 가키노 하싱자 사볼자 어머 하카 함나이 가키노 사고고 아신 카틱니 시미 막 팔군 탈로 가이나 낭나이 에바 보샥 저스토 탈로보 승 보노 가이마노 하싱자 하 타이 하 고섬 하카 함나이노 엄하이 가이나 낭나이 텔로기오 타플라로 하바이 샤플루이 이리만 케 타이브 사고고 와이참 와이브레이 알출라이 하티얼 칸이 나마이 어마케 알출라이 브룸노츠 타플라 사리 이리칸 케 타이브 사고고 보니야글로 에거카쇼 비시아파노 시바니시미 시니 말콩 엄하 자브라 코속 에바 무숙 비키타이 리마노 로기오 느니시미 탐마공 탑라 사레 가이만케 사나이 타이브카 함께 마나무존께 로기오 느이라 에스웨 체르 주쿠시바 유리아 레 가이만케 타이브 사코고 가냐니 라이데라 함께 콜니 콜탐 오마이 모콜 খবই এনজি জুকুনি সিমিচি এনজি অমহাই বুদুক রাওই নৈনি সিমি থাম ফুট কচালকে তাই ফাংসারাবাই ফাংসারা চালমাকে দের ফুট খলাই কাইনে নাংনে পদ্রিপদ জাদ্রংনি বিশিং নুকজাগ পুষা সাফে পুষা সানহারি পুষা লাল তাই বি টু অমহাইর সং কাইমা ন কাইমা তালছা উলখেন সং পুইলা জাবরা সাই রেনা নাঙ্গান তাই তালনই উলহংকাঙ্কে হাক কুসুখে ইয়া ফাঙ্গো তিসাওই ফবই রেনা নাঙ্গাই এবা পমদি রেনা নাঙ্গাই তালবরি তালবা উলন সং বন মান নাঙ্গাঙ্কে ফুই মানো কাহামকে নাইকেনি খ্লাইমান বিছিংতি জিঙা থাকতিনো খ্লাইমান কাঙ্কে বাংয়া হনমানি ন একর কাছেও দকসি কুইন্টাল অমহাই জং জিঙা থাকতেই মানে মানো হাকে জং অমহাকে গবাংকে খলাই লেগেঙ্কে সামানি বারা হাতি রগব ফালে রাং পয়সা রগা জিবই নক তো খুঙ্গ জবাই মানো আশুক জরা খনা লাগিয়া জিঙা থাকতেই কাইমানার গই ককথাইছে থাইনি
1: আও চিনি অজরব থাকলাইনে কেজিসা চিনি তিনি সাল ল লাই থাক জরা রগ ববহাই পাতি পাতি হই থাকা অবরণ কেজিসা নাই না নাইনটিন নাইনটিন বিশিব অমহাই খাই ন বঙ্গোপ সাগর বেলাই যে যে নগর তৈবার যে ফেরমো নুজাকানি আরো থানিব নবার কদর ফাই গবং জাগাব ন বড় রকমের লামাব জংসাল অরাই পরাই ফেমানি নুকজাকা ওয়েস্ট বেঙ্গল ন খবই ত্রিপুরা তে বাংলাদেশ অব বেলাই খেলাই কতর্ক খেলাই নুকজাকা আথানি বড় রকমের লামা অরাই পরাই উমানিব নুকজাকা অবহাই নাইনটিন থার্টি টু বিশি অব সাজাকা বাংলানি এবার বাংলাদেশ যে ইয়ক মুংনি বাকে যে সামগ্রাই প্রীতিলতা ওয়েদার ব পাকিস্তানি রক বাই ইয়া কাকনানি বাকে হানো হামজাকি লংমা বেদকমানি নুকজাকা অবহাইন নাইনটিন থার্টি টু বিশি ও মহাত্মা গান্ধী তে বি আর আম্বেদকর বিশিং পোনা চুক্তি বাকে সৈরি লাইনানি গসিমং নাহারজাকা তে টু থাউজেন্ড ফোরটিন বিশি ও ভারত ভারতনি সিমি যে মঙ্গল গ্রহ হব থাকমানি আরো সাকবাই থাকি চাইতো মংবাই ভারত এশিয়ানি পইলা অবহাই হাকতর যে মঙ্গল থাঙ্গই মানখাইহিনে সাজাখা হাইকা সুজরা চঙ্কনা লাগে তিনি সালো লাই থাকা জরানি কগ্র তে জং অজরব থাকাইনি যিনি তিনি সাক হামকরাইনি কব সাকাম গ্রাইনি কব চং তিনি কিছি সা নাইনি লেনে সিনি শালপুরুম নি তাপুনি যে চিনি তমং চামং আরো চং কিছি সার ফের মং নুসাম বাই চং চিনি বিশিঙ্গ নুক যাব সায়াটিকা সায়াটিকা তাম নহীন সায়াটিকা বেমার আবো বিসিমা নিসিমি চেঙ্গে ইয়াকুং বরমায়া হাই এবার কেবা চং চিনি যে ইয়াকুং রুয়াই মানে এবার কেবা ইয়াকুং তখা চাওহিনি চং যে সালাই মানে অব জেফ্রু নুক যাব গবং কুখলাই আবনন সায়াটিকা হিনজাগু বুড়ি রংনি বিসঙ্গ অব নুকমা উংমানি যে রিজন উকলক যেন নুকজাগ চেরাই উংফুর বোমা হিনজাগনাই যে সাগ চেরাই গনাং অগ চেরাই গনাং দুই গবংমা হিলিক হিলিক মানে তিসা থানে দেই গবংমা লাগাত এবার কেবা আচুগুই যে সামু খাইনানি নাঙ্গ আফ্রু ও ইয়াকুং বচং ইয়াকুং তখা জামানি র বেমার নুজামানি তৈব কতর কুক খাই নুজামানি নগ আবো যারা আসাইমানি ইয়াকু লগো আবো তংরগী থাঙ্গু আবনি লগে আবো সিমিয়া যেন আচুগুই তঙ্গই বসা খাইনিকে যিনি ইয়াকুঙ্গ জোরমানিয়া এবার কেবা চিনি ইয়াফা তলার তলাও যেন জোরমায়া এবার কেবা অবহাই যেন দই বসাইমাইয়া হিমৈমানিয়া উমানে নুকজাগো তে বিসিমানি সিমি রমই বসাং তলা জরা সামানি বেলাই খেলায়ে নুগো যেন ওয়াশৌশ অবহাই খেলায়ে সায়াতিকা উমাবাই যেন কেব কেব বাক্সা বাক্সা নার্ভনি বিথিরক চাও ফিয়াবা বিথিরক তো যেন সাকনাই কলনাই রকনি সামানি মতে চানানি নাংনাই ন ফিয়াবা আবনি লগি যেন তুমুং ন সিনি সালপ্রমনি লাংমাব তুমুং কিজা কিজা খেলায় যোগা বা এক্সারসাইজ খেলাইকে যতনি কাহাম উংকুবনাই তে কেব কেব স্পাইনাল নিজে ডক্টর কইনা যে স্পাইনাল নিজে অপারেশন রব বাক্সা বাক্সা খেলায় ফেবা অপারেশননি ভাইচিং থানানি সেকাং যেন তুমুং ন ডক্টর বাই কনসাল্ট খেলায় যেন বিধি বুড়াই যাও এক্সারসাইজ খেলাইমানি বিচিন তৈ চিনি বেমারনি যেন ইয়াকাক মানো তে যেন আসুখে আসুক সিমিত ইয়াবই স্রাবসা বসাব বা স্রাবসা হিমো খেলায় তে যেন যে জায়গাও আসুখে হেঙ্গে চিনি কমফোর্টেবল হুঙ্গো আর জায়গাও রগ থাই আসুখাইনি চিনি বাকে যতনি চাকুনা হিনে সাজাব আগে আসুক জরান রক্ষণাকা সায়াটিকা নতুই কক থাই যা থাইনি
0: আও ফারিকে সেন থাংলাই না তব কক থুম সিপাই জলা হাঙ্কর ভারত বাংলাদেশ হাইমগ্রেমনি আরিয়াম চাই লুকরংনি টংকচাং তাই বাইপচারিন মথাংনার বাকে লুকরংনি থাংলাসু খাই থানিব কিসাসক মানা খাইমং থলচাকা আবরংখা বিশালগড় তাই সুনামুরা বখাক স্টেনি আরিয়াম চাইনি বারা মিটার খবজাক থাইরব হর দাম চানি সিমি আচুক দাম বা জরব লুকরংনি থাংলাইসি থানি অবর জাকা বিএনএস নৈসাই নিশি থাম ওয়ান সিক্সটি থ্রি দারানোর গই ও কেরং রাইডা থেপা জাকা আরও সাজাকা মিলিটারি প্যারামিলিটারি হাস্তে পুলিশ রংনি থাংলাইসি থানি তাই সিবাই জেলা হাংকর পুলিশ সুপার বাইক সিজাক সুনমরা তাই বিশালগড় বাকস্তানি নাইকল ফাং বাইগ সিজাক কচিমুং মানজাক অমহাই লুকরক থাংলাই জুথানি তাই নাংকুকমা সামুঙ্গ থেপাজাক হাপাংনি সেবুক তাই টংকসং লুকরংনি বেমার নাইথানি ও থাংলাই জুথানি খাইথানি ও কেরং রাইদা থেপাজাকলা গেখাবা আবনি ফাতার টংগানা ও দাগিমুন গসিয়া ইয়াখাবা মানিয়া অমহাই লুকরক ন কে বিএনএস নৈসাই নিজি থাম নৈরা নিশি থাম কেরং রাইজানোর গে মাজরার জাগান হনে সাজাখা আবো তঙ্গানা বুসকাং ডিসেম্বর তালনি সাল চিনি সাল জরা ও কেরং রাজা 대바닥 동안 하네 자작하 어버 하녀 구아이 한걸 어버 하녀 바랏 방라 아래 함사요 निशाय निशिथाम बीएनएसएस 163 दारा नरगई केरंग राज्य थेबजाखा आरो बहायनो आरि आमसानि थायरगो पारामीटर नि थायरगो हर दामचानि सिमि आचुक दाम बाजारा अ केरंग राज्य थेबजाख तंगनानै साजाखा आबो तंगन बुसकां नभेम्बर तानि साल चिब्रिज हालजरा आबतंगना तुमुं अ केरंग राजनो मानिया लोकरंग नंके बीएनएस 163 दारानर गई माजरा जगन हने साजाखा आओ तके छद नलेना पंडित दीनदयाल उपाध्याय कुमार सचिन देव बर्मन ताय गांधी जयंती नि एखवा आसाइमा सालन रगई टेलियमरा बखास्ते नि कखथुम ताय हुकुमु तांगनग कैसा कमुं साखला जखा खना अ सेप्टेम्बर तानिन खना निजीबा साल तेलियमुरा डिग्री कॉलेज बरंगनि आसाइमा साल पालाय जागोन होननि साजाखा डिग्री कॉलेज खोंनाय पंडित दीनदयाल उपाध्याय जन्म जयंती ताय अक्टोबर तालनि सालसा साल अंके सचिन देवबर्मनि आसाइमा साल न पालाय जागोन पुरो नायख्राय तांनगो তাই অক্টোবর তালনি সালনৈ সালঙ্কে তেলিয়ামুরা টাউন হল গান্ধী যিনি আসাইমা সাল পালাই জাগান হনি সাজাক্ষা অবহিন শান্তির বাজার তাই শান্তির বাজার অবহিন ও খরক তামনি আসাইমা সালন পালাইয়া বাগৈ লজিমান হাজাক্কা অবহঙ্কে খনা निजीबा सेप्टेम्बर तालनि निजीबा साल अबंगन दीनदयाल उपाध्यायनि आसाइमा साल शान्तिर बाजार मुकुत अदितरिया मंगनाय ताय अक्टोबर तालनि सालसा साल अंके रिसाब करुन सचिन देवर्मनि आसाइमा साल पालाय जागोन ताय आबो पालाय जागोन जुलाइबारि कम्युनिटी हल ताय अक्टोबर तालनि सालनि साल अंके महात्मा गांधीनि जन्म जयंती यखबा आसाइमा सालन पालाय जागोन शान्तिर बाजार यूनिटी पार्क पालाय जागोन साजाखा आमुनर गय कोकलम पांडा यखबा हुकुमु पांडराव बहन जुगाली जागोन हनै साजाखा आव ओ तालो जों सेप्टेम्बर ताल सा ताल रमै नेशनल न्यूट्रिशन मान यखबा बसं सा कलम ताल हनै पालालाय तंगु आबुनि नाहार मुंखा सिनि सादेरियांजाक अमहाय ताय सराय बुसारकनो काहामचा मुं जारना रगै लुकुरंगनो सिजार मुं गोबां खालायनानै याखोबा बांग्रायनानै बागोनो अ ताल अ सामुदांनो हारजाखा ताय आबुनि बागै चिकन चिकन चराय बोसारगनो सारि थानिव जामुं गाहाम सारि थानिव बुमा बुफा ताय तंग संलु कुरंनो गाहामखे सिरिनानै याखोबा सिजारिमुं खालायनानै बागोनो अबो निना हारमुं उनखा आओ आसुक जरा खना लाग्या कखथुम र तब खना लायना सेबगु बरक तलमनि कग्र National Institute Technology and Ekaba NIT Agartolabo Kesuk Books Asuk Tayo Lokorogumbagi, Tarangzagana Bebogitongo Books Asuk Tai, Non Teaching Go Bachisa Asuk Taitongai Juda Juda Group B Tai Group Sivo Tarangzagana Upon Vishing Tongo Technical Assistant, Junior Engineer, Library and Information Assistant, SS Assistant, Pharmacist, Senior Technician, Technician, Tai Lab Assistant, Rogotlang Zanahini, Hazaka, Musumai Lukurongo, O Azuk Therogo. Online meeting day, Koibla Nanbagai Sazaka Koibla Nani Pathak Salanke Buskan December Tanis Hal Chini October Tanis Hal Niji Saljora Obo Chenga O September Tanis Hal Nishinishimi Online Kulakzaka Tongana October Tanis Hal Nishis Haljara Avan Bagai Online Bungi Official Website Naimano Kanke Sashikrovi Shinamusung Kanke NITA.ec.in Ara Nayan Bagai Shazaka
1: Aau, ojara wacung sini ya pawa tegi sa tonggo SS sini ya bekak tei Delhi Police ni sub inspector posto borok tulang zat nai. Abu ni bagi kau bilai rohana ni salmare cong zaka, paitak salmare cong zaka. Otal ni paitak Thamsi Salmariwo Otalo Noroka Tebu Joratanko Noroka Kurange Mane Obuni Bagi Rungmari Unani Nangai Jesa Habanogni Bagi Sukumbakati Sazak Goshijak Postgraduate Unzak Rungmari Unani Nangai Te Umor Bisi Thamsi Bani Bishingo Unani Nangai. Te Koi Blairo Hortani Rang Kisisa Kazak Tongo Kokra Obohai. Te Obnote in Roka Tumuno, Tabus Rice Rikelay, Simon and Musumpai. Shiwimano SSC.gov.in. Or website habai notice of advertisement thangai na kenge nrok srai srai khlai sai mannai abuni bagai am jogum bon har jaknai o post talang thani te o je sub inspector ni je post arok phiaba pod report ni sai jak tongo Burirogbo ojagabo koiblairo horiman nai abuni bagi shakmang busakuzuk kolokho unani nang aburok jotno srai srai khlai narok sai man nai ssc.gov.in website bisingo habai abuno karibo pgimer Abakaba Postgraduate Institute of Medical Education and Research, Chandigarh, Nursing Officer, Post Borok, Sidok Zagnai. Arovo Bukta Asok Thai Tongo, Nuira Bridge Tham Hai, Borok Tlang Zagnai, Bukta Asok Thai Tongo. Te o Post Tumuno Kebo koi belai rohana ni musuh kain kei, obuni bagai, rung mari unga ni nang nai, BSc nursing kai zak, eba keba ZNM degree kai zak, hai akai, obuni logi wo te tongna ni nang nai, bisa ni experience, jasa shakham nogo pano, bisa experience kai zak, samong kai zak, obo hai, je bororok ni tongo, qualification, borok, rung mari tongo, borok, ozakabo, কইহরে মানে কইবলাই কইহরনানি পাইথাক শালমারি সাজাকা অক্টোবর তালনি থাম শালমারি তে অবনি বগে নরগনি তুমুনতে বক হাম গশিনানি মজো গহিংকে নর ওয়েবসাইট বনাই মানো ওয়েবসাইট উনকা pgimer.edu.in ও ওয়েবসাইট হাবিব নরগ Srai srai kelai, narok ni muncung tu naik, narok oro koi mungbelai rohori manai. Paythak salmari, Oktober tali tham salmari jora.
0: Aau, hari kecun tabuk nalai na nawar tibani kok?
1: Aau, nawar tibaro sini tini tung mari bay chang mari tongana shaka bukha go tongana 37 degree celsius te khama bo tongane 22 degree celsius te mia sik jora chini tini phung jora je tung mari bay chang mari chujaka aro tongo chini 33.2 degree celsius shaka bukha go te khama bo tongo 23.2 degree celsius te nokbara tei hukuni mari tongo rawo ra shaka bukha go te khama bo tongo rawo Sini baci, hake ojorawo asukzora narok jini fungzora, tini fungzora wate wamani nuksaka 11 millimeter obahai wate te gerung gerung tayo wate wawi mano ferang koge hine sazaka hozak tongani shakalai zaka, hake asukzora narok kana bake, siri nokor tibani kogro.
0: Aho parike siti tini ni hankanang pandani pachago tsun kana layana rutsapmo. Bersama orang-orang jantung jamatia.

এতক্ষণ শুনলেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককব্রকে তথ্য ভিত্তিক অনুষ্ঠান হায়ুনে খরাং। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে, 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককব্রক সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7:35 এবং 7:40। 7:45 শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় শর্মিলা বসু। 8টা শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ, ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান সকাল 8:15। 9টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 9:05। 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে, ভজন শুনবেন সকাল 10:30। বেলা 11টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 এবং বেলা 1:40 শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। বেলা 1:30 রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, মধ্যাহ্ন সংবাদ শুনবেন দিল্লি কেন্দ্র থেকে দুপুর 2:00। 2:15 শুনবেন কবিতার আকাশ অনুষ্ঠানে, কবিতা আবৃত্তি করবেন মেধা বন্দ্যোপাধ্যায়। আমি নারী শুনবেন দুপুর 2:30। অনুষ্ঠানের প্রথমে শুনবেন আমার কথা, আমার কথা রয়েছেন MPW কর্মী মাধবী দে, পরে শুনবেন এ পক্ষের গিন্নি। আজকের গিন্নি হলেন কবি এবং লেখিকা মাধুরী লোধ। বিকেল 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5টায় এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনে পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10 শুনবেন একে গীতিকারের গান, লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল 5:45। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনবেন প্রথমে স্বরচিত ছোট গল্প বাতি, পাঠ করবেন ক্ষীরোদ দেববর্মা, পরে শুনবেন ককবরকে আধুনিক গান, পরিবেশনায় বিমল জমাতিয়া। কিষাণবাণী সন্ধ্যে 6:30। 7:05 শুনবেন বন্দনা বাংলা ভক্তি গীতির অনুষ্ঠান, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7:45 এবং 7:55। পাক্ষিক কুইজ রাত 8:05। 9টায় যুববাণী, 9:30 সরগম অনুষ্ঠানে বিহা করার আগে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন ওস্তাদ ইউনুস হোসেন খা। 10টায় শুনবেন জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমস খেলার ওপর আলোকপাত শুনবেন দিল্লি কেন্দ্র থেকে, শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের সাত সকালে সকলকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার। এই মুহূর্তে জলমলে রৌদ্রোজ্জ্বল, যদিও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাব চলছে, হয়তো এই প্রভাব কাটিয়ে যাবে এই পূজার প্রাক মুহূর্তে। এই আশা ভরসা রেখে শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠান। বন্ধুরা, প্রথমে চলে যাব ইতিহাসের পাতা এবং দেখে নিব আজকের দিনটিকে। আজ ছয় আশ্বিন 1433 বঙ্গাব্দ এবং 24 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। আজকের দিনে 787 সাল নিকেয়া শহরের পবিত্র জ্ঞানের গির্জায় দ্বিতীয় নিকেয়া পরিষদ শুরু হয়। বেরা ক্রুজের নিকট সান হোয়া দে উল্লার যুদ্ধে স্পেনীয় নৌবাহিনী জন হকিন্সের নেতৃত্বাধীন ইংরেজ নৌবহরকে পরাজিত করে সাল 1568 1645 সাল ইংল্যান্ডে রটন হিথের যুদ্ধ সংঘটিত হয়। সেখানে রাজা প্রথম চার্লসের নেতৃত্বাধীন রাজতন্ত্রী বাহিনীর বিরুদ্ধে পার্লামেন্টারিয়ান বাহিনী বিজয় লাভ করে। শিবাজির দ্বিতীয় তান্ত্রিক রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয় 1674 সালের আজকের দিনে। 1726 ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়। যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা হয় 1790 সালের আজকের দিনে। এই 1799 সালের আজকের দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট গঠিত হয়। 1799 সালের আজকের দিনে আবার মার্কিন কংগ্রেস 1799 সালের বিচার বিভাগের আইন পাশ করে অ্যাটর্নি জেনারেল পদ এবং যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা তৈরি করে। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন 1805 সালের এই দিনে। বিশিষ্ট ব্যক্তিদের বিপ্লবী কমিটি বেলজিয়ামের অস্থায়ী সরকার গঠন করে 1830 সালের আজকের দিনে। সাল 1841 ব্রুনেইয়ের সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন। মেক্সিকো মার্কিন যুদ্ধ শুরু হলে জেনারেল জাকির টেরল মন্টেরে দখল করে 1846 সালের আজকের দিনে। 1852 প্রথম যাত্রীবাহী বিমান জিফার্ট জিরিডিবল প্যারিস থেকে ত্রাপে 17 মাইল পথ অতিক্রম করে। অ্যাডমিরাল অগস্ট ফেব্রিয়ে দুপোর্ট ফ্রান্সের নামে নিউ ক্যালিডোনিয়া আনুষ্ঠানিকভাবে দখল করে 1853 সালের আজকের দিনে। সাল 1869 ব্ল্যাক ফ্রাইডে, যা 1869 নামে পরিচিত, জো গোল্ড এবং জেমস ফ্রিক্স বাজার নিয়ন্ত্রণে ষড়যন্ত্র করার পর সে দেশের রাষ্ট্রপতি ইউলিসিস এস গ্রান্ট কোষাগার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ বিক্রির নির্দেশ দিলে স্বর্ণের দাম 10-এ পড়ে। ব্রিটিশ ভারতের কলকাতায় আলিপুর চিড়িয়াখানা খোলা হয় 1875 সালের আজকের দিনে। এই 1875 সালের এই দিনেই অ্যালেক্সিস কিবির নাটক হিট কুপলাস ফিনল্যান্ডের উলোতে প্রথম মঞ্চস্থ হয়।
শিরোময়ার যুদ্ধে সাতসুমা বিদ্রোহের বিরুদ্ধে সাম্রাজ্যিক জাপানের সেনাবাহিনী নির্ণায়ক বিজয় অর্জন করে 1877 সালের আজকের দিনে। 1890 চার্চ অব জেমাস ক্রাইস্ট অব ল্যাটার ডে সেন্টস আনুষ্ঠানিকভাবে বহু বিবাহ প্রথা বর্জন করে। 1890 সালের আজকের দিনে। 1906 মার্কিন রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট ওয়াইও মিয়ংয়ের ডেভিলস টাওয়ারকে দেশের প্রথম জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেন। এই 1906 সালের আজকের দিনে গুজবের কারণে জাতিগত উত্তেজনা বৃদ্ধি পেয়ে আটলান্টা জাতিগত দাঙ্গা সংঘটিত হয় যা জাতিগত বিচ্ছিন্নতা আরো বাড়িয়ে দেয়। ব্রিটেনের প্রথম অনমনীয় বিমান হিজ ম্যাজেস্টিজ এয়ারশিপ নং এক তার প্রথম উড্ডয়নের আগেই বেরোইন ফার্নেস এর প্রবল বাতাসে ধ্বংস হয়ে যায়। 1911 সালের আজকের দিনে। 1919 বঙ্গোপসাগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক জোরে ফরিদপুর ঢাকা ও পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। জিমি ডুলিটল জানালা ছাড়া প্রথম উড্ডয়ন সম্পূর্ণ করেন যা প্রমাণ করে যে উড্ডয়ন থেকে অবতরণ পর্যন্ত সম্পূর্ণ যন্ত্র নির্ভর উড্ডয়ন সম্ভব। 1929 সালের আজকের দিনে। 1932 বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদেদার চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহ্বান রেখে আত্মত্যাগ করেন। এই 1932 সালের আজকের দিনে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন। 1935 আর্ল অব ওয়েলডন বাসকম বৈদ্যুতিক আলোর নিচে বাইরে অনুষ্ঠিত প্রথম রেডিও আয়োজন করেন। জার্মানির বিমানবাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। 1939 সালের আজকের দিনে। 1946 হংকংকে কাথে প্যাসিফিক এয়ারওয়েজ প্রতিষ্ঠিত হয়। সোভিয়েত ইউনিয়ন সম্পর্কিত অতি গোপন ক্লিফুড এলিস প্রতিবেদন রাষ্ট্রপতি ট্রুম্যানের কাছে পেশ করা হয়। 1946 সালের আজকের দিনে। 1948 হোন্ডা মোটরস কোম্পানি প্রতিষ্ঠিত হয়। পশ্চিম কানাডার চীন চাকা অগ্নিকাণ্ডের কারণে পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের ঘন ধোঁয়ায় দেখা যায়। 1950 সালের আজকের দিনে। 1954 লন্ডনের আইকনিক বাস এসি রুট মাস্টার চালু করা হয়। পূর্ব ও পশ্চিম বলিভিয়াকে সংযুক্তকারী কোচা বাম্বা সান্তা ক্রুজ মহাসড়ক উদ্বোধন করা হয়। 1954 সালের আজকের দিনে।

মেরিনিয়াক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় এবং এতে 55 জন যাত্রী নিহত হন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ গঠিত হয় 1960 সালের আজকের দিনে। এই 1960 সালের আজকের দিনে বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ সিবিএন 65 উদ্বোধন করা হয়। সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1968 সালের আজকের দিনে। 1972 জাপান এয়ারলাইন্স ফ্লাইট 472 ভারতের বম্বের সান্তাক্রুজ বিমানবন্দরের পরিবর্তে জো বিমানবন্দরে অবতরণ করে রানওয়ে অতিক্রম করে এবং এতে 11 জন আহত হন। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার 1973 সালের আজকের দিনে। 1973 সালের এই দিনেই গিনি বিসাউ ও পর্তুগাল থেকে স্বাধীনতা ঘোষণা করে। আফ্রিকার দেশ গিনি বিসাউ পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে 1974 সালের আজকের দিনে। 1975 দক্ষিণ পশ্চিম মুখ অভিযানের সদস্যরা শৈলশিরা পাথরের পরিবর্তে সরাসরি খাড়া মুখ দিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর প্রথম ব্যক্তি হন। 1988 বাংলাদেশের বিশিষ্ট আলেম সমাজ সংস্কারক ও জমিদারের শোষণ বিরোধী বিপ্লবী নেতা শামসুল হুদা পাঁচবাগি পরলোক গমন করেন। 1990 সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে নরোদম সিহানোকে রাজা করে কম্বোডিয়ার রাজতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয় 1993 সালের আজকের দিনে। ১৯৯৬ দেশের প্রতিনিধিরা জাতিসংঘে ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেন। দিনটি হল আজকের দিনে 1996 সালে। 2005 সালের এই দিনে হারিকেন রিটা মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানে, এতে দক্ষিণ পশ্চিম লুইজিয়ান এবং দক্ষিণ পূর্ব টেক্সাসের বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত হয়। 2007 ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। মায়ানমারের ইয়াঙ্গনে সরকার বিরোধী বিক্ষোভে 30,000 থেকে 1,00,000 মানুষ অংশ নেয় এবং 23 বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ ছিল। 2008 থাবো এমবেকি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। পিটার্সবার্গে 30 জন বিশ্ব নেতার অংশগ্রহণে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন শুরু হয় 2009 সালের আজকের দিনে। এই 2009 সালের আজকের দিনেই দক্ষিণ আফ্রিকান এয়ারলিঙ্ক ফ্লাইট 8,911 দক্ষিণ আফ্রিকার দারবান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এতে ক্যাপ্টেন নিহত হন এবং বাকি ক্রুরা আহত হন। 2013 দক্ষিণ পাকিস্তানে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে কমপক্ষে 327 জন নিহত হন। মঙ্গলযান অভিযান ভারতকে মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছানোর প্রথম এশীয় দেশ এবং প্রথম প্রচেষ্টাতেই সফল হওয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে পরিণত হয় 2014 সালের আজকের দিনে। 2015 সৌদি আরবে হজের সময় পদপিষ্ট হয়ে কমপক্ষে 1,100 জন নিহত হন এবং আরও 934

Fusion Ardahan. NASA'r Wireless Rex Capsule 101955 বেন্নো গ্রহাণু থেকে সংগৃহীত নমুনা নিয়ে সফলভাবে পৃথিবীতে অবতরণ করে। বন্ধুরা শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিনটিকে। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় প্রবোধ রাহা।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন প্রবদ্ধ রাহার কণ্ঠে। এবারে একটি ঘোষণা, শিক্ষা মন্ত্রকের অধীন নবোদয় বিদ্যালয় সমিতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে 2027-2028 শিক্ষাবর্ষে নবম ও একাদশ শ্রেণীতে কিছু শূন্য আসনে ভর্তি প্রক্রিয়া গ্রহণ করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য ল্যাটেরাল এন্ট্রি সিলেকশন টেস্ট বা LEST 2027 পোর্টাল চালু করা হয়েছে। পোর্টাল হল নবম শ্রেণীর জন্য cbseitms.nic.in/2026/nvsix-9। আবার জানাচ্ছি, নবম শ্রেণীর জন্য cbseitms.nic.in/2026/nvsix-9। একাদশ শ্রেণীর জন্য ওয়েবসাইট হল cbseitms.nic.in/2026/nvsix-11। আবার বলছি, cbseitms.nic.in/2026/nvsix-11। অনলাইনে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ আগামী 30 সেপ্টেম্বর 2026। আরেকটি ঘোষণা, আগামী 28 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ত্রিপুরা শাসিত জেলা পরিষদের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে আগামী 26 থেকে 28 সেপ্টেম্বর পুনরায় নির্বাচনের ফলাফল ঘোষণার দিন আগামী 5 অক্টোবর দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত দেশি এবং বিদেশি মদের দোকান বন্ধ থাকবে। এই সংবাদ জানিয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা।

আরেকটি ঘোষণা, দক্ষিণ ত্রিপুরা জেলা জেলা শাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে যে বিলোনিয়া এবং সাব্রুম মহকুমার সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারী এবং সমাজবিরোধী কার্যকলাপের আশঙ্কা রয়েছে যা শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এজন্য দক্ষিণ ত্রিপুরা জেলাশাসক সমাহর্তা বিএনএসএস 2023 এর 163 ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে বিধিনিষেধ আরোপ করেছেন। এই বিধিনিষেধ চালু থাকবে আগামী 5 ডিসেম্বর পর্যন্ত। বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি অনুষ্ঠান আজ সকালে। কাল সকালে প্রত্যাশা নিয়ে সবাই ভালো থাকবেন। নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে

সেবা সংকল্প অভিযানের অধীনে বাদনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা এবং সে কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। সরকারি পণ্য পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেম এর ব্যবহার বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি গত রাতেই স্থলভাগে প্রবেশ করেছে, এর প্রভাবে আজ ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কতা। এশিয়ান গেমসে ভারত নিজেদের দক্ষতা বজায় রেখেছে, ইতিমধ্যেই আজ দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে বাদনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেবা যাত্রীদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেবা যাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পের কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। গত 17 সেপ্টেম্বর এই যাত্রা সূচনা হয়েছিল। তৃণমূল স্তরে জনসংযোগ বাড়াতে এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণের কাছে পৌঁছে দিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন জেলা, শহর, তালুক ও গ্রামে যাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সরকারি পরিষেবা। এর অধীনে স্বচ্ছতা অভিযানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী 7 অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। সভায় শ্রী জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বে যে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে, দক্ষিণ বিশ্ব তার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার প্রসঙ্গ উত্থাপন করে এর আশু সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য L69 এবং C10 গোষ্ঠীর সদস্যরা ক্রমাগত সোচ্চার হচ্ছেন। উল্লেখ্য, L69 গোষ্ঠী হল উন্নয়নশীল দেশগুলির যৌথ মঞ্চ, যার লক্ষ্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সর্বাত্মক এবং জরুরি সংস্কার। অন্যদিকে C10 বা কমিটি অফ 10 হল আফ্রিকা 10টি রাষ্ট্রকে নিয়ে গঠিত একটি কমিটি, যার মূল লক্ষ্য নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে আফ্রিকার যৌথ অবস্থান এবং দাবিকে বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরা। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞামূলক লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট নিয়ে ভারত তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। গত সন্ধ্যায় রাষ্ট্রসংঘ সাধারণ সভার অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে এই আইনের বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে দুই নেতা ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উপসাগরীয় অঞ্চল ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই আইনে স্বাক্ষর করেছেন। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দিয়েছে তাকে। এর জবাবে নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বর মাসে মায়ামিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। নিউ ইয়র্কে গতকাল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা জানান। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, এই সম্মেলনে পুতিন শুধু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই নয়, অন্যান্য বিশ্বনেতার সঙ্গেও মতবিনিময়ের সুযোগ পাবেন। তিনি রুশ প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন। 5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক উদ্যোগের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই আমন্ত্রণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা এবং সে কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। ভারত বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং নাগরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। বিদেশ মন্ত্রক বলেছে, ভারতে আসা বাণিজ্যিক জাহাজ MV কেপদাওতে থাকা 20 জন ভারতীয় ক্রু সদস্যের মধ্যে 19 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে বাঁচানো যায়নি। মাস্কটে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ভারতীয় নাবিকদের দ্রুত ফিরিয়ে আনতে নিরন্তর

তর যোগাযোগ রাখা হচ্ছে ওমান কর্তৃপক্ষের সঙ্গে, যদিও কে এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। জম্মু কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোন বিষয়ে কথা বলার অধিকার ওআইসির নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকারি পণ্য পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেমের ব্যবহার বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত দপ্তর, অধীনস্থ অফিস এবং সংস্থাকে পণ্য পরিষেবা শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সরকারি ক্রয়ের স্বচ্ছতা, দক্ষতা এবং ব্যয় সাশ্রয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যে সব দপ্তর ও সংস্থাকে অবিলম্বে জেমে অনবোর্ডিং এর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর, ডিআরআই এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে সোনা পাচার রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় 17 কোটি টাকা মূল্যের এই সোনা উদ্ধার করা হয়। চলতি মাসের 20 থেকে 21 তারিখের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সড়কের কাছে বিএসএফ জওয়ানরা দাবিহীন অবস্থায় প্রায় 3 কেজি 1500 গ্রাম ওজনের 27টি বিদেশি সোনার বার উদ্ধার করে। পরে কাস্টমস আইন অনুযায়ী সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি গত রাতে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে দিয়ে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগে প্রবেশ করেছে। অগ্রভাগটি স্থলভাগে প্রবেশ করার পর ল্যান্ডফল প্রক্রিয়া প্রায় 2 ঘন্টা ধরে চলতে থাকে। এটি আগামী 12 ঘন্টায় অতি গভীর নিম্নচাপ হিসেবে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পরবর্তী 24 ঘন্টায় তা ক্রমশ শক্তি হারাবে। এর প্রভাবে ওড়িশার দক্ষিণের জেলাগুলিতে আজও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির সঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়া। এদিকে বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত। মোতায়েন করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের 33টি দল। দুর্যোগপূর্ণ জেলাগুলির স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আজ ছুটি ঘোষণা করেছে ওড়িশা সরকার। এদিকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, 2 চব্বিশ পরগনা সহ একাধিক উপকূলীয় জেলাগুলিতে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারত নিজেদের দক্ষতা বজায় রেখেছে। ইতিমধ্যেই আজ 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের ঝিয়াও ঝ্যাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রশিবিনা দেবী রূপো পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবলস স্কালস ইভেন্টে রোয়ার্স সতনাম সিং এবং সলমান খান ব্রোঞ্জ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। পুরুষদের ডাবলস স্কালস বিভাগে এটিই ভারতের প্রথম পদক। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের বলরাজ পানওয়ার অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন। আজ একাধিক বিভাগে ভারতীয় খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতার জন্য নামছেন। ক্যানয় স্প্রিন্ট ইভেন্টে পুরুষদের কোয়াক 400 মিটার ফাইনালে নামছে ভারত। খেলা শুরু সকাল 8:10 রাজু রাওয়াত এবং জ্ঞানেশ্বর সিং পুরুষদের ক্যানয় ডাবলসে সকাল 8:30 খেলতে নামবেন। হকির পুল এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে ভারতীয় পুরুষ দল। খেলা শুরু সকাল 11:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ওয়াদনগর থেকে বারাণসীগামী সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ গত রাতে স্থলভাগে প্রবেশ করেছে। এশিয়ান গেমসে আজ ইতিমধ্যে 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। খবর শেষ হলো, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা সংকল্প অভিযানের আওতায় ভাতনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। 17 সেপ্টেম্বর শুরু হওয়া এই যাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজ্য, জেলা, তালুক ও গ্রামে পরিচ্ছন্নতা অভিযান, জনসাধারণের সঙ্গে মত বিনিময় এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ভাতনগর থেকে বারাণসী পর্যন্ত এই যাত্রায় 10টি দল অংশ নিয়েছে এবং যাত্রাটি আগামী 7ই অক্টোবর পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রীর জনজীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বৃহত্তর সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে যুব সমাজের অংশগ্রহণ ও জনসংযোগ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উৎসব অনুদানের হার বৃদ্ধি করেছে। গতকাল মহাকরণে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা জানান। তিনি জানান, এর ফলে নিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মী মিলিয়ে 1,48,501 জন এবং 85,916 জন পেনশনভোগী পারিবারিক পেনশনভোগী উপকৃত হবে। এবছর উৎসব অনুদান বাড়ানো হয়েছে 300 টাকা করে। এই বাবদ রাজ্য সরকারের ব্যয় হবে 47,16,00,000 টাকা। অর্থমন্ত্রী জানান, গ্রুপ সি গ্রুপ ডি অর্থ দপ্তর অনুমোদিত স্থির বেতনের গ্রুপ সি গ্রুপ ডি কর্মী DRW কর্মীরা উৎসব আগাম হিসেবে 20,000 টাকা করে নিতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা হোমগার্ডদের জন্য এই আগামের পরিমাণ হবে 5,000 টাকা এবং NHM এর আশাকর্মীরা আগাম হিসেবে 2,000 টাকা পাবেন। ADC-র ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তোলাশেখর ব্লকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং অফিসার বিশ্বদেব বর্মা গতকাল জানান, ব্লকের 23টি ভিলেজ কমিটির মধ্যে 16টিতে মোট 57টি আসনে নির্বাচন হবে। ভোটগ্রহণের জন্য রয়েছে 28টি পোলিং স্টেশন। শান্তিপূর্ণ ভোটের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেহালাবাড়ি ও ভারত সর্দার পাড়া স্কুলে DSF এবং রাজনগরে TSR জওয়ান মোতায়েন করা হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন সহ সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে প্রায় 40টি নতুন উদ্যোগ চালু করা এবং বিশেষ নিবিড় সংশোধন বা SIR সহ বিভিন্ন নির্বাচনী সংস্কার করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। কমিশনের মতে, আলোচনার সময় মতপার্থক্য স্বাভাবিক এবং তা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ারই অংশ। কমিশন আরও জানিয়েছে, তাদের সমস্ত সিদ্ধান্ত ও নির্দেশিকা প্রতিষ্ঠিত বিধিবদ্ধ প্রক্রিয়া মেনেই জারি করা হয় এবং ECI নেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে কঠোর তথ্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আসন্ন শারদোৎসবকে সামনে রেখে আগরতলায় যানজট নিয়ন্ত্রণে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের সঙ্গে গতকাল বৈঠক করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানান, পুজোর সময় অবৈধ পার্কিং এবং রাস্তায় বড় গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় যানজট বাড়ে। সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়েছে। পরবর্তী সময়ে শহরের অন্যান্য বাজার, ইউনিয়ন ও মোটর স্ট্যান্ডেও একই ধরনের বৈঠক করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকালে 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে যাচ্ছে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। MyGov ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো হবে যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামীকাল রাত 11:45 পর্যন্ত।

প্রাকৃতিক চাষের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে কৃষকদের সচেতন করতে সোনামুড়া টাউন হলে গতকাল এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্সনগর কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সোনামুড়া ও বক্সনগর এলাকার প্রায় 90 জন কৃষক অংশ নেন। কৃষকদের রাসায়নিক সার মুক্ত ও সুস্থায়ী প্রাকৃতিক চাষে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে কৃষি গবেষণা কেন্দ্রের আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত পূর্ণেন্দু শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল বয়েজ। গতকাল ফাইনাল ম্যাচে সাবরুমের রয়্যাল বয়েজ 1-0 গোলে সোনাইয়ের টাইগার কিং দলকে পরাজিত করে। আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরের পশ্চিম, মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম অংশে উদ্ভূত গভীর নিম্নচাপের প্রভাবে আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের পশ্চিম, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী বর্ষণ ছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের 11 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি ভিডিও কনফারেন্সিং নি সেবাই সেবা সংকল্প অভিযান বিশিং ওয়াতনগর নি সিমি বারাণসী জরা সেবা যাত্রা মানজাকনাই রকবাই ককলাম সালাইয়ান অতাল নি চিসনি শালমারি নি সিমি চেংজাকমানি অ যাত্রা ও মানজাকনাই রক জুদা জুদা হাস্তে হাঙ্কর তাই কামিন খুবই জুদা জুদা থাই স্রাই স্রাই খ্লাইমা তাং বতাং লুকু রকবাই ককলাম সালাইমান খুবই হদানি হামক্রাই রুকজাক সামুং বতাং মানজাগৈ তঙ্গ অ হিমলাইমা ও কাইচি বদল মানজাখা বুসকাং তাল নি স্নি শালমারি জরা তঙ্গানো অ হিমলাইমুং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নি নাইকলমুং বিশি নই চিবা পুমানো রুগৈ যুগালিজাক সেবা সংকল্প অভিযানী বখা গো শিকলা দফানো মানজাক রুমুং বাংরনা তে লুকু মানজাক মুং বাংরনা ও অতাং বুতাংনি নাহার মুং বুবাক চংবাড়ি কমিশন শাখা ভোটার লিস্ট নাম ফিরমা খবৈ যত ককচাপ মুং যতনি গসিমুং নাহারিন খ্লাই জাগান কমিশন শাখা শাল কিসা সেকাং হাকতর গনাঙ্গৈ কবাংমা ককচাপমা ব্রীচিসে কতাল শাকথারমানো চল খ্লাইনা তৈ আলাইদা এস আই আর ন খবৈ কবাংমা নাম ফিরমুং খ্লাই জাখা কমিশন শাল কিসা সেকাং বিহার কেরল তামিলনাডু পুডুচেরি অসম তৈ পশ্চিমবঙ্গ ও নাংকুকমা গনাং চংবাড়ি তৈ করংজাক চংবাড়ি নি সামুং বতাং কাহামখেন পাইসক রেখা হাস্তে হাপাংনি সেবুকতাই পেনশনার্স রকনি বাগৈ বসকাংনি অসামতাইন রুগৈ তেরনি এক্সগ্রেসিয়া রুনানি বাংরেখা মিয়া তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুম রাংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই অ ককন সাকলাইখা বসাকা আবুবাই গ্রুপ সি গ্রুপ ডি ডিআরডব্লিউ পার্ট টাইম ওয়ার্কার ক্যাজুয়াল ওয়ার্কার কন্ট্রাকচুয়াল আঙ্গনওয়ারী নখবই কুবুনি সেবুক রক যতই খকসা রাশাই ব্রিজি চার সাই বারাশা খরক চার চি বা সাই চুকুরা চিদক পেনশনার্স তাই পেনশনার রগনি নুখুঙ্গ হামক্রাই অংবায়ানো তাকলাই তেরনি এক্সগ্রেসিয়া বাং রাজাখা রাং খক থামরা খ্লাইয়ে আবনি বাগৈ হাস্তে হাপাংনি রাং বায়ানো খক ব্রিজিসনি রাজাক চিদক রাশাই রাংমন্ত্রী শাখা গ্রুপ সি গ্রুপ ডি রাং নাইখুংনি গসিমুং মানজাক ফিক্স পে গ্রুপ সি গ্রুপ ডি সেবুক ডিআরডব্লিউ সেবুক রগব তেরনি এডভান্স রাং খক নই চি সাই খ্লাইয়ে নাহারি মানবায়ানো আঙ্গনবাড়ি সেবুক তাই হেল্পার হোমগার্ড রগনি বাগৈ অ এডভান্স খক বা সাই তাই এনএসএম নি আশা কর্মী রগব এডভান্স রাং খক নই সাই খ্লাইয়ে মানবায়ানো এডিসি ভিলেজ কমিটি নি ইলেকশনস ডিউটি বোর্ড তিনি পাইসগানো হাস্তে চংবাড়ি কমিশন নি তাংফাং অনুরাগ সেন ছাকা মিয়াতাই তিনি যতই ব্লক থামচি চার ইলেকশনস ডিউটি বোর্ড পাইসগানো তিনি পাইথাক সালো ব্লক কায়দক ইলেকশনস ডিউটি বোর্ড নাহার জাগানো এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি নবসকাং গতনি ওই তোলাশিকর ব্লক ও বেবাক বেরেমনি যুগালি মুং পাইরে জাখা রিটার্নিং অফিসার বিশ্বদেব বর্মা মিয়া সাইখনারেকা ব্লক নি কাই নই চি থাম ভিলেজ কমিটি নি বিশৃঙ্গ কাই চিদক নি বেবাগৈ কাই বা চিসনি আচুক থায় চংবাড়ি ইয়াসাক জাগানো চংবাড়ি ইয়াসাকনানি বাগৈ কাইনৈ চি চার পোলিং স্টেশন তঙ্গ তংকচাংনি বিশিংতৈ চংবাড়ি পাইরিনানি বাগৈ ক্রাক নাই মথাংনি যুগালি মুং খ্লাই জাখা বেহেলাবাড়ি তৈ ভারত সর্দারপাড়া রংনকনি

এতক্ষণ পরিবেশিত হলো গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশন করলেন শর্মিলা বসু। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। আজ শুনবেন একই শিল্পীর কণ্ঠে শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, সাগর নামটি শুনলেই এর গভীরতা অনুভব করা যায়। সাগর যেমন ধীর স্থির, তেমনি প্রয়োজনে উত্তালও হতে পারে, ছিনিয়ে নিতে পারে অনেক কিছু। তাই মানুষের কাছে সাগর একটা প্রতিবাদী রূপ। শুনবো দ্বীপের নাম টিয়ারং ছবির গান। গানটি লিখেছেন প্রণব রায় এবং সুরকার।

চাঁদ, শুধু নামেই এর মাহাত্ম্য। চাঁদের মাহাত্ম্য খুঁজতে গিয়ে মানুষ জীবন কাটিয়ে দেয়, ডুবে যায় তার রং রূপ রসে, কল্পনা করে তার মহিমা। শুনব রথ ছবির গান, গানটি লিখেছেন শ্যামল গুপ্ত এবং সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়, আর শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

মানুষের অতি প্রয়োজনীয় একটি শান্তি। অশান্তিতে কখনো গভীর ঘুম আসে না, তাই ঘুমের জন্য শান্তি প্রয়োজন, সাধনা প্রয়োজন। ঘুম যদি পর্যাপ্ত না হয় এর বিভাগতা বিশাল, তাই ঘুম যাতে নষ্ট না হয় সেদিকে সবারই নজর দেওয়া দরকার। শুনব হারানো সুর ছবির গান, গানে কথায় গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

তারা কখনো মিটমিট করে চলে, কখনো উজ্জ্বল হয়ে চলে, কখনো খসে পড়ে, ঠিক আমাদের জীবনের মতো। এই তারাকে নিয়ে মানুষের বিশ্বের শেষ নেই। ছবি অনিন্দিতা, গানের কথা প্রচলিত এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, আর শুনছেন একই শিল্পীর কণ্ঠে শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব ভবন তৈরি করা ভীষণ কঠিন। এটি একটি অধ্যবসায়, দীর্ঘদিনের সাধনার ফল। শুনব তিন অধ্যায়ের ছবির গান। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার গোপেন মল্লিক।

সুখী সংসার সবাই কামনা করে, কিন্তু সবার কপালে কে জোটে? তবে হ্যাঁ, নিজের সুখের সংসারে বলয় নিজেকেই গড়ে তুলতে হয়। শুনব পরিণীতা ছবির গান, ছবির গানের কথা এবং সুরে অতুল প্রসাদ সেন।

জীবন জীবনের মতো, তাকে মাপা কখনো যায় না, শুধু অনুভব করা যায়। জীবন সুখ দুঃখ নিয়েই ঘোরা, ঠিক নদীর গতির মতো, কখনো ভাঙে কখনো গড়ে কখনো মজে যায়। শুনব ছোটি ছুপড়ি গানটি, গীতিকার এবং সুরকার বরদা প্রসন্ন দাশগুপ্ত আর শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

গান, এটি অতীব একটা শান্তির খোঁজ দেয়। তাই এ গান শান্তির সময় বা সুখের সময় যেমন গাওয়া হয়, তেমনি দুঃখের সময়ও গাওয়া হয়। তবে ওইখানে মুন্সিয়ানার পরিচয় অবশ্যই দিতে হয়। শুনব আদার সূর্য ছবির গান, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

বিশ্বাসী হাত ধরাটা অবশ্যই উচিত, সে হাত কখনো ছেড়ে না, ছেড়ে যায় না, কখনো ধোকা দেয় না। তবে এই হাত চিনে নিতে হয়। শুনব ছুটি ছবি একটি গান, গানটি লিখেছেন ধীরেন চট্টোপাধ্যায় এবং সুরকার ভূতনাথ দাস আর শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

বন্ধুরা, সবার কণ্ঠে ফুলের মালা পরে না, কাটার মালাও পরে, কখনো নিজের বলে কখনো বাগ্যের ফেরে। শুনব দাদা ঠাকুর ছবির গানটি। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

যেমন থাকা তেমনই ভালো। বারবার মন বা রাস্তা পাল্টানো কখনো উচিত নয়। তাই নিজের মতো থাকাই ভালো, যতই ঝড়ঝাপটা আসুক। শুনবো নতুন ফসল ছবির গান, গলা কথা প্রচলিত সুর নির্মলেন্দু চৌধুরী।

মনে যদি পবিত্রতা না থাকে তাহলে তীর্থযাত্রা করে লাভ কি? আগে মনে অবশ্যই পবিত্রতা আনতে হবে। শুনব সাপ মোচন ছবির গান, গানটি শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং চিন্ময় লাহিড়ীর দ্বৈতকণ্ঠে। গানটি লিখেছেন বিমল ঘোষ এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ পরিবেশিত হলো ছায়া গীত অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। আজ শুনলেন একটি শিল্পীর কণ্ঠে, শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

আকাশবাণী মিলনীয়া এখন শুনবেন ছায়াগীতি অনুষ্ঠান, দুঃখিত এখন শুনবেন গানে গানে বিভিন্ন হিন্দি ছবির গানে অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন লগান ছবির গান, গানটি শুনবেন আশা ভোঁসলে, উদিত নারায়ণ, বৈশালী এবং সহশিল্পীদের কণ্ঠে। গানটির গীতিকার জাভেদ আখতার এবং সুরকার এ আর রহমান।

লাগান ছবি থেকে শুনব আরেকটি গান। গানটি গেয়েছেন উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, সুখবিন্দর সিং, শঙ্কর মহাদেবন, শান, কিশোরী গাওয়ারকর এবং সহশিল্পীদের কণ্ঠে।

গানে গানে অনুষ্ঠানে আপনারা শুনছেন লাগন ছবির গান। এবার গানটি গিয়েছিলেন উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক, সুখবিন্দর সিং এবং শ্রীনিবাস। এবারের গানটি শুনুন, গানটি গিয়েছেন এ আর রহমান এবং শ্রীনিবাস।

আকাশবাণী বিলোনিয়া, আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠান ছবি লাগান ছবির গান। এবারে শুনুন গানে গানে অনুষ্ঠানে ফানা ছবির গানটি। গানটির সঙ্গীত শিল্পী যতীন ললিত, গীতিকার প্রসূন যোশী।

এই গানটি গিয়েছিলেন শান এবং কৈলাস খের। ফানা ছবির এবার গানটি শুনুন। সোনু নিগম, সুনিধি চৌহান, আমির খান ও কাজলের কণ্ঠে।

গানে গানে অনুষ্ঠানে আপনারা শুনছেন ফানা ছবির গান। এবারে গানটি গিয়েছেন সোনু নিগম এবং সুনিধি চৌহান।

গানে গানে অনুষ্ঠানে আপনারা শুনলেন ফানাজ ছবির গান। এবারে শুনুন বিবাহ ছবি থেকে, গানটি গেয়েছেন উদিত নারায়ণ ও শ্রেয়া ঘোষাল।

বিবাহ ছবির এই গানটি দিয়ে আজকের গানে গানে অনুষ্ঠানের শেষ। আর কিছুক্ষণ পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এবার শুনুন দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান।

এতক্ষণ পরিবেশিত হল দেশাত্মবোধক গান দেশবন্ধুর অনুষ্ঠানে। শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া এখন নিবেদিত হবে ভজন। শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

এতক্ষণ নিবেদিত হলো ভজন, নিবেদিত হলো বিভিন্ন শিল্পীর কণ্ঠে, শেষ হলো ভজন অনুষ্ঠানটি। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং হিন্দি সংবাদের পরে শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের কক বরক অনুষ্ঠান।

শনিবার ফায়ো অখলা সময় জানো বুঝুবা থাকা শুকুবা ফায়ো মায়া

نجيب সালে কুই চাইয়া গ খিলানো পচতার কুম হংর মাগন কত তাংল হোমনা জিবা হোমনা জিবা ফাগলায় মাছল চন তৈত হুকত সংল তখ বাবুনি বিটি বিটিলে তঙ চিরি দিবা ইঙ রীতি তঙ সি বিটিবা ইঙ তঙ্খ যাগিনি বিটি তঙ্খ যাগিনি রীতি নানাইয়া যাদু সংল জাদু সঙ্গিয়া দেও মায় বাসন ফুম মাইয়া বারো বসনি মাইক চুমচাশি গর মাই মাইয়া রাজনী দাজি গাতি থামু গল লাঞ্চিনি পাওয়া তুমি বিকে দাবিপ্র হল হল সারিদিপ্র ইহাজি পুঙ্গ তঙ্খয়াগিনি সৈত সৈত্য যুগনি তক সুদ হংকা ইয়াফ মারি উই সুখব তেতা যুগনি তক তু হংকাই বা খর গুড়ি উই পুং হোক মাকুলে হংকাই বা মাখুঙ্গ নাকব মারু হংকাই বা বালাই নাকব বালাই মত মুই তংঘ তংঘ ইয়াগিনি বিটি নানাইয়া যাদু চংন কুচুলা তো মশা ইয়াই কচিব তখু গাংখু বুক তোসে লাগিনি খরা খানা গায় হাতাল খাতাং মাঝে একাই হাতাল মুন্দরা খানানি নাংনাই মাইনি সাংনি সিজা ব্লাদি আগলে দাগতা তিমানি নৌকা চিটুং বল গুই দঙ্গ মন নারুনা নাংনাই মনাইকে খাব খাব চাঙ্গাই সাব সাব চাঙ্গাই সুগি বাকলা লগি তুলাং নক হাতে মিলে তুই হ্যাঁ হু মিলি নানি দমরাই তিবা তহয়াগিনি বিটি এমরাই তি তাবকা এনি থানি দক

Oh,

দেম রাইতি বাগ কতই গছি আ বলে এম রাইতি বাগ দং বখর দিল ন কই দে হব তে দিল ক মা মাদুনা বাগই গজার লামা বদি খাজ মাসিঙ্গা খাজ মগদা পিসম ফুলে মগদা কাইদি তবতা খল ইউঙ্গ আমো খাবাজা ইঙ্গাই ও মননা করিবলাই ক মাইকরা বেটি ক্লাইন মাইকরা সনামনে বাদ মাইমা জুনানে তঙ্কি বিটি মাইনি সঙ্গে রীতি অমলাই দিবাং যত যতনি মুখেতং যতন কাইনা নাই কাইমা জাগাও কাইদে সামা জাগাও সাদে তাই কুহাতে সুরায় ও সোমানা শঙ্কায় মশক

কৃম নখ কুজু বাবু হানি চায় কত ইয়ামাক বাবু বা খুব ইয়াদে মায়ফা মাইফাং ইয়াদে বাবু মহাদে ইয়াদে মাইলে পার্বতী ইয়াদে

Oh, my dear, so good, so you.

个那呀么拉大哥还比我坦克养过我就把自己光明唱过可能想到你爸爸来不拉斯咖喱三毛包咖喱也给你小口

一个也种个，一个也种个，买树也是买些种下来也能。俺过了这么一段路，过来看一下，把个下的你。

呀你，哎，那回来嘛来嘛吧呢。Na la la, yo.

Yang

落空了，空心里心没留儿子，我咱们落空了，空心了，心没留儿子。

กูไม่เกิดไปวังไม่สละดิเสียงกลาวังน้อยอย่างมึง

mo nang mo cho re nang kan to kom to mo ro kan to kom po mo

Cây ôm nam môn kịp ca cơn hơi hơi hơi hơi.

में सब नंद्रा।

来来来来来来来，哥哥，你这个大脸奶奶。

Look now, the boy, my child.

0: جمي
1: Oh,

todo niño, todo se va a llorar.

শিক্ষা রক্তি চাই তো গুমায় ভারত নেই সাই ব্রি চিসনি বিশিনি সকাং ন হামসজাক রাষ্ট্র অঙ্গে মানব হনী শাখা রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী তিনি ভিডিও কনফারেন্স নিয়ে সেবাই সেবার সংকল্প অভিযানে বিশিং বাদনগরণী সিমি বারাণসী জরা সেবা যাত্রা মানজাকনাই রকবাই ককলাম সালায়ানো হাস্তে হাপংনি সেবক তাই পেনশনার্স রোগনি বাকি বসকাংনি অসামতাই ন রুগী তেরনি এক্স গ্রেমি গ্রেসিয়া রানানি বাংরেখা এডিসি ভিলেজ কমিটিনি ইলেকশন ডিউটি ভোট তিনি পাইসগানো এডিসি ভিলেজ কমিটি চংবারী ন রুগী তুলাশিকর ব্লক বেবাক যুগালী মূ পাইখা অ কক তুমারেখা রিটার্নিং অফিসার বিশ্বদেব বর্মা নেচারেল ফার্মিংনি নাংকুক মানতেই হুকবার খ্লাইনাই রক্ন হজা খ্লাইনাও সোনামুরা টাউন হলমিয়া কাইসা তাংবদাং সংসাজাক্কা কাস্টমার রক্নি সেবসাপন ওয়ান সুগুই বসকাং ককতিশাল হাস্তেও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকনি যত বেদেক ফিয়কজাক টঙ্গানো সাবরুম কুচুকুক মাধ্যমিক রুমনকনি নখলাও সংসাজাক পূর্ণেন্দু সিল্ক নকআউট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন অংখা রয়্যাল ভয়েস তিনি নখামানাগজাক টঙ্গানে তিনি সালনি তুমারি টঙ্গানো সাকাও 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি আসুক জরা খালাইখা যেন তাবুক জরানি কক ব্রক নিউজ হেডলাইন্স রক

0: Hozer owner Kanto Makasman Agorta Life and Wujan, the 101.6 megahertz of Taitini Hozer Wang, the Witton Honor Wendor Pilogi, Ronnie Bukok, Arze, Mina. A good account marketing, Parigating Hozer Awo Tabukni, Panda, watching Haplane, Tabuk Nozerani Panda, Mujumano Panda. Aw Mujumano Panda, Gatoching, Mujuni Kokno Shalayo Tai, Kanato, Kanatok. Resab Rokno. Muituk lay kanalayo. Tamni hinke, jengtini kanalanya, layjak, laythangjak, kawang macini muitu bayi gedaljak resab mungrok. Hindi tokeni resab mungrok no jeng kanalanya, tapi kok borok bayi bahai no kanalanya. Norok tu muno, karena musungui tongke, koi hordi abonin bagai, kok duk ni mari dakti-dakti note klay di, cinorani kok duk ni mari 0381232625 3 o kok duk ni mari wo, keringgai, norok je khana namu sungsak mani resa pungro no koi hor ke ba norok no khana resak nai tai norok khana namu sungsak mani resa mungni kok thai srai srai ke sahor di hai ki ang norok no khana rana ni bagai ka ham ke rutu gai man nai tai khana ri man nai tai resa mung hindi ni hingang kai tumuno jeng hindi ni kok thai rok no ke man ya rok ni phan mano kai nor to ke ni bu mung rok man kan ke shadi tai resap mung nor resap nai bini mung rok man kan ke bo shadi hai ke sang klai chake a rutu bu khana lai man lai au panda jeng kha norok kerna ne bagai sai tok ti tai sabo no ya phar nam bu sung au bahina nor ya phari man nai au phari ke jeng khana lai ne o jra wo sabo tam khana nam bu sung jage kok tu bai kerna ne bagai sai tok ti jong kha nai ne no jra wo kok du phai jong kha hello
1: hello bai
0: hello dipor ka ham
1: dipor ka ham bai
0: आओ नाना बोधी बोल कहाँ हम चीनी ताको ब्रिजेस खाना दो बलाय के लाम सुगा ताको ब्रिजेस शादी दो
1: यानो रसामुन खाना रहती
0: हम्म शादी बहुत रसामुन खाना ना मुसो
1: आ अंग अब अम्म आमा खोर ना माला जलक जन खाना नहीं खुशा गोता अंक बोला ना आल के खाना चलने तो बहुत खाली
0: हम्म
1: कोई वादा मनी का
0: कोई वादा रिसाप नहीं निम्बू मुंग रोक पोगी तो कहाँ है चले ना चंग तो अब आई के रुचुक ना निंके तो बलाय के नो कुठुक मुंगी थांग वहाँ ये दा ओ ओ कोक थाई ताबुक नंजे सागा कोई वादा नहीं सामानी ओमोनी हाई शोलाई शोलाई रिसाप मुंग रोक तो कबंग मा तोंगी फान मानो है दा
1: ตองคังเกตออังคนารไนบะละกะนะฮัมไบเกรงมานิบะกิหิงไกบาลังกิซายับคะโกยวาดาโกยอิกรารนักกียะอะปติยะอะบะนะอะบะนะโกยวาดาโกยอิกรารนักกียะอ้าวฟารีตองคังเกตอคนารซับนะยาฟานะมุซุงซาดีดา
0: บาลังคนนั้นเอ็กซ์นัมเบอร์อ๋อเบลัยกี่ฮัมไปอ๋อที่นี่อันนี้มาชดนมาลาอืมมาสยามที่อันนี้เด็กข้ากับฮัมไปวัดที่อืมอันนี้ยองอันนั้นที่อืมอันนี้ยองอันจัลลีอืมก็ต่อไปคนจะ ไอ้ดีเจเรียนนั่นดาตุดอทฮอนอืมอาทิตย์ที่แล้วยังพูดอะไรมีอืมไอ้ทำอืมอืมไอ้ดอทอยากใครก็ดอลทำไมต้องให้รองดาจีอืมไอ้ดอทก็อยากที่จะไม่ทำให้รองดาจีทำไปอ้าวเป็นไรแค่ทำไปเอาจริงๆถ้าคุกน่ะเป็นไรแค่ทำไปฟาริกเกจิง তাই কাইশা কক দু গিয়া সাক মানে বিখাক থাং লাইয়া না হ্যালো
2: হ্যালো আম বড় কথা দুগরানি কথা না
0: বল তো বেলাই খেলাম সব বহুক শাদি
2: আম ভাই বহুক অফ ইকাং কো বংগ সুকাং আসিং গো জি ও জাদ কলেজারিয়া দা বহু
0: হুম
2: কিছু কুমার বয় কিছু পতিনি
0: হুম
2: বাবা আম তো কা জে খানা তো খাবো মুখ খিতার মানে মা খাই কোরো হুতা বেলাই খানি ইন্টারেস্ট আও বহু
0: আ আবো খাই বেলাই কেন বব বনো 푸릉 마하이 보 보노 푸릉 라이 마하이 하야디 바 뜨이돌 라이 마하이 따 어머나 사나탕에 꼭 기다리 시클래 수자 수자는 사마하에 액돔 푸릉마니 따이 뜨이돌마니 아바하이따 하야디바 액돔 그상 그상 아로 뭉사포노 카함양나니 졸이나니 그레이하이 하야디바 함작마 쿠플롱카 뜨이돌마니 Parike ceng kenal ayah ne, rezap mung, balai kena kenal totok, cini takuk bridger, kena namu sungzak mani, tayano ya far mani. Parike ceng kenal ayah ne, hozorawo, kena totok rezap mung.

বেলেখানেখানা তো তোর সাবমুং অবর সাবমুং এর সাবনায় রং খাক কিশোর কুমার শৈলেন্দ্র সিং তে আশা বসলে আর শান্তি তকে নিয়ে রেসা।

0: আবেলাখানে খানে তো তো রসা মুং চিং খানে মান লাইখে ফাড়িকে চিং জরাব হাইনে হাই কক দুগিয়া সাকি নাই নেবে না সাব তং চং কক দুগো হ্যালো
1: হ্যালো ম্যাডাম
0: বেলাখেলা আম সব তাকো দীপর কাহাম সাবং খাবর নিছাই তং
1: দীপর কাহাম ম্যাডাম আপ পাইলে বাং নি সচিন্দ্র দেবরমা
0: ও বেলাখেলা আম সব তাকো না না সাদি দা
1: আং কক ওয়ার্ক তাং সা খানাওয়ানো হিন্দি কি খানালি আমে দেন
0: দা সাদি বর সাব ইংলিশ বাবু দে চেনে তাকুক বরসাপ মুং কহ মানে তোরা তং রুতুগুই মানাই নাই বেলাখানাও বখরা না মুসং যাক মানে কিসা জুদা জুদা বেলা ইন্টারেস্টিং নাই খানানে যেন দুটো ইমান কাকে বা খানা লাইনে নাই নাই না হেন হেক দুগো সাবতং হ্যালো হ্যালো বেলা খেলাম সব হ্যাঁ হ্যাঁ সাদে
2: আনি বাইক আছে গান বলাই খাই আহাম তো গোবো তাবো চিনি আনো সামাতা বৌয়া নিয়ে সমর করবো বসারা গিয়ে আমি চঙ্গো তা চিনি সব আনো খাই রুখে গিয়া মামু সঙ্গে যা খুনাই চঙ্গো তা বউ সব জল নি ব্রিজেস না খুনার না পাবি
0: আচ্ছা আচ্ছা
2: আবু আবু আবু ব্রিজেস নিবার বলাই কি খুনার না মুখে বউ গানতা রোমান রোমান বই নি
0: রোমান্স
2: গান নিবো হুসাই
0: খানা মুসং যাক নাই মং টাম হই সাকা
2: মণিমালা
0: মণিমালা আও বেলা কেন হামবাই ননব বুকুক মণিমালা নব বেলা কেন হামবাই আও ফারিকে চেঙ্গ চড়াবো খালায় চিনি রেসাব মূ কয়হর যাক তমানি দাখুক বিশ্বনাথ নি রেসাব মূ খানা মজুং জাগে কয়হমানী আশিক সামানী উলসে খালায় ফাইদি ও রেসাব মূ

বেলাখানে খানা তো জিন খানা লাই ফারি জিন ও জরা ও খানা লাই হাই তাই দাংসা খানা তো রেজাবমুং কয় হর জাগ রেজাবমুং।

0: 아우 벨라케나 카나토톡 르자뭉쩡 카네만 라이캬 파리케 증어 저라오 하이나하이 꼭두고 샤부똥 라이네네 Hello.
1: Hello.
0: Deepar kaham taku.
1: Deepar kaham bhai.
0: Ah, Deepar kaham. Shabun ka boran chimi sai tong.
1: Ang ye khoy wan toni piju sari tong bhai.
0: Taku piju sa. Ah, balai kalam.
2: Shunlin, Agartala kendra theke procharito FM Ujjayantir Kokbodhok onushthan. Akashbani Bilonia. Ekhon Kolkata kendra theke procharito বাংলায় সংবাদ
3: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর সেবা সংকল্প অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময়ের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেস ওয়েতে বাসে অগ্নিকাণ্ডে নজনের মৃত্যু শোক প্রকাশ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক দলের দুই গোষ্ঠীর মধ্যে কারা পাবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড বিদর্ভ সিকিম তেলেঙ্গানা ছত্রিশগড় ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD এশিয়ান গেমসে আজ দুটি পদক জিতেছে ভারত এশিয়ান গেমসে পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যে সেবার মানসিকতা থাকা প্রয়োজন তিনি বলেন রাজনীতিতে সর্বোচ্চ পদে পৌঁছানোর পর সেবাই মূল পথপ্রদর্শক হওয়া উচিত প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারী সেবা যাত্রীদের সঙ্গে মত বিনিময় করে একথা বলেন তিনি বলেন সেবা পরম ধর্ম অর্থাৎ সেবাই পরম কর্তব্য এই আদর্শকে জীবনের পথ প্রদর্শক করে তুলতে হবে
4: হম সেবা কর কর কে হি সেবা কা সন্দেশ দেঙ্গে হামারে আচরণ সে লোকোকো পতা চলে কে রাজনীতি মে সত্তা কিতনি হি কিউ না বড়ি হো যায় লেকিন হামারা মার্গ সেবা কা হি রহেগা হম কভি ভি সেবা কে মার্গ সে নহি বিচলিত হোঙ্গে কিতনে হি উচ্চে শিখর পর পৌঁছেঙ্গে লেকিন সেবা পরমো ধর্ম ইস ভাব কো লেকে আগে বড়েঙ্গে
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই সবচেয়ে বড় চালিকা শক্তি তিনি বলেন পিএম কিষাণ হোক বা পিএম সূর্যঘর যোজনা এই ধরনের অসংখ্য সরকারি প্রকল্প প্রান্তিক স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিচিতি লাভ করেছে প্রধানমন্ত্রী বলেন সেবার মানসিকতা থাকলেই 4 কোটি দরিদ্র মানুষ পাকা বাড়ি পেয়েছেন
4: আমার কিষাণ পাশ পিড়িও সে বানা হওয়া জ্ঞান কা ভণ্ডার হিস নলেজ কো হর দিন আপনার জীবন মে আপনাতে हमें इन अनुभवों से भी सीखना है अगर अनुभव करते हो तो भारत की विविधता की अनुभूति होती है और उनसे भी विविधता में भी एकता के भी दर्शन होता है वो हमें हिंदुस्तान के हर कोने में पहुंचाने ही है एक जगह से दूसरी जगह पहुंचाना है एक गांव का अच्छा प्रयोग दूसरे गांव के काम आए एक युवा का समाधान दूसरे युवा की ताकत बने
3: সেবা যাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পের কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরো বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা গত 17ই সেপ্টেম্বর এই যাত্রার সূচনা হয়েছিল আগামী 7ই অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের কাজ করছে কেন্দ্র এই ধারাবাহিকতা শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান এই বিশেষ পর্বে জনসেবা সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে আজকের বিষয় ইজি অফ ডুইং বিজনেস একটি প্রতিবেদন
5: সরকারি পরিষেবা ও প্রশাসনিক প্রক্রিয়াকে আরো সহজ দ্রুত এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে গত এক দশকে দেশে ব্যবসা শুরু করা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়ম কানুন সরলীকরণ ডিজিটাল পরিষেবা এবং অনুমোদনের প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে সরকারের ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের লক্ষ্য শুধু নতুন ব্যবসা বা শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজ করা নয় বরং ব্যবসার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি পরিষেবার প্রক্রিয়াকে আরো সহজ করে তোলা সরকারের এই উদ্যোগের ফলে দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফল দেশবাসী ইতোমধ্যে পেতে শুরু করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ
6: প্রত্যেকটা মানুষকে লোন দেওয়ার সিস্টেম হয়েছে ব্যাংক থেকে ইউপিআই এসছে বিদেশি বিনিয়োগ হু করে আপনারা দেখছেন ভারতবর্ষে বাড়ছে বহু জিসিবি কোম্পানি ভারতবর্ষে আছে বহু ডিফেন্স কোম্পানি বহু স্পেস কোম্পানি ভারতবর্ষে ইনভেস্ট করছে ইজ অফ ডুইং বিজনেস এবং মুদ্রা লোন ভারতবর্ষকে একটা অন্য ডাইমেনশনে নিয়ে গেছে
5: কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা
3: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকের ফাঁকে বাণিজ্য বিনিয়োগ জলবায়ু পরিবর্তন প্রযুক্তি ও ভূরাজনৈতিক বিভিন্ন বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন ডক্টর জয়শঙ্কর নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে সাক্ষাতে ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে মত বিনিময় করেন ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোতনের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে কথা বলেন অপর এক বৈঠকে ডক্টর জয়শঙ্কর স্লোভানিয়ার বিদেশমন্ত্রী তোমাজ কাজেরের বাণিজ্য বিনিয়োগের বিভিন্ন সুযোগ খতিয়ে দেখেছেন ভারত ক্যালিকম বিদেশমন্ত্রীদের বৈঠকে জয়শঙ্কর উন্নয়ন সংক্রান্ত নানা দিক পর্যালোচনা করেন শ্রী জয়শঙ্কর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলির সঙ্গে জলবায়ু স্থিতিশীলতা মহাকাশ সুসংগত উপকূল ও সামুদ্রিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর আলোকপাত করেছেন গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেস ওয়েতে গতরাত্রি একটি স্লিপার বাসে আগুন লাগার ঘটনায় অন্তত নজন যাত্রীর মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে মধ্যরাতের দিকে জেওয়ার থানার অন্তর্গত দয়ানাথপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রেটার নয়ডার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক জ্ঞাপন করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী মৃতদের নিকট আত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন 2,00,000 টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন রাজস্থানের যোধপুরে গত সন্ধ্যায় একটি রাসায়নিক কারখানায় লাগা আগুনে কমপক্ষে 13 জন দমকল কর্মী জখম হয়েছেন ড্রাম ভর্তি রাসায়নিক মজুদ থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে আগামী 27 সেপ্টেম্বর দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি খোলা থাকবে 28 থেকে 30 সেপ্টেম্বর ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের 3 দিনের যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে এই খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক দলের 2 গোষ্ঠীর মধ্যে কারা পাবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ এদিন শিবসেনা মামলার কথা মনে করিয়ে দিয়ে অহেতুক দেরি না করার পরামর্শ দিয়েছে আগামী সপ্তাহে এই মামলার ফের শুনানি হবে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের কতদিন সময় লাগতে পারে তা কমিশনকে জানাতে হবে আগামী সপ্তাহে ভারত ব্রাজিল জার্মানি ও জাপান G4 গোষ্ঠীভুক্ত 4 দেশের বিদেশমন্ত্রীরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ UNSC-র দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে এক যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে তারা বলেন নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী উভয় শ্রেণীতেই সদস্য সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজনীয় মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে জ্বালানি ও শস্যের চাহিদার মতো বিষয়গুলিকে মাথায় রেখে রাশিয়া ও ইউক্রেনের মতো একটি সীমিত যুদ্ধবিরতির সম্ভাবনা খতিয়ে দেখতে তারা আগ্রহী মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন সংঘর্ষরত 2 দেশে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড বিদর্ভ সিকিম তেলেঙ্গানা ছত্রিশগড় উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। এশিয়ান গেমসে আজ দুটি পদক এসেছে ভারতের ঝুড়িতে। চীনের জিয়াও জাংয়ের কাছে হেরে মহিলাদের ষাট কেজি সান্ডা উসু বিভাগে ভারতের রোসিমিনা দেবী রূপ পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবলস কার্লস ইভেন্টে রোয়ার্ড সত্তম সিং এবং সলমান খান ব্রোঞ্জ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সেবা সংকল্প অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময়ের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

0: بلکه نکرده تو رساب مون چند کنه من لایک ها چنی کوک براک رساب مون پریکا جراو نای نیلی نی کوک براک کوک دو کشاو دو هلو
1: তো
0: পাগা গুলো মুখ থেকে ফাইদা আ বলাইলাম সব বকুক না
1: শাদি
0: দাও আমি বন্ধ
1: লাইন
0: না দেবে
1: সময়
0: মং নাং নাগে কোকরি দাও শাদি আ সময় না 1977
1: Ani
0: bagai. Belai kena hambai, belai kena hambai. Kena ini yang netau, naik kena. Hambai, hambai.
1: Do, sanae.
0: Nong ni zaman ani, nong zaman tu ngla besar lagi ni, bukan? 1977 besar ni siapa?
1: 77.
0: 77, oh. Her tongue does.

ক্রে খাই বেলা হামবাই মানে বাকি আও ফারিকে যে আবার নিশাই সিকান কয়হর জাক তো মাবা যে খালায় খানা তত্ত্ব রাজাবো

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

0: West Bengal, Telangana, Chhattisgarh, coastal Andhra Pradesh and Odisha today. And India storm into men's Kabaddi semi-finals after beating Chinese Taipei in final Group A fixture at Asian Games in Japan. With that, we end the midday news.
1: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন কবিতার আকাশ এই অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন আবৃত্তিকার মেধা বন্দ্যোপাধ্যায়। প্রথম কবিতা কৃষ্ণকলি আমি তারেই বলি।
2: কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠে।